পাত অনৌহলো সময় বাঁজো খান্ছ ঘমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে ঘরী।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচাকু বিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িনছা তাও আমার মনে হয় রাঙে ডাকে কাউ তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়ে লানি ঝুষে আর এ ফোন নম্বর 0215547887 98 42 35 541 সব হয় গুড ভেরি গুড ভেরি গুড।